ইন্টারি কা খেউন চিকা তো ইয়োত না ওদি ফ্রুলা আজকে স্কুল আছা আসানি ছাইছেন কিউন কি খো খুয়াং সোশ্যাল ডেভেলপমেন্ট পো ওদে সুপা ইয়ং সিয়ং চাইছেন কিউন কি খো ফুন সা গিয়া বর দেমো বাসে বিয়াং সে দু পাঙ্গিয়ান চাইছেন খুরি ইমোশন সা খুরি সামজুন খো বাকিন সুপা লেপ চুপা খো ঞান চাইছেন খো স্পেরা জের বলব চাইছেন ইয়া দু ইয়াম বো খুই ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট আ চাইছেন প্রি স্কুলি অ্যাক্টিভিটি ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট কা চোখ চাইছেন জবানা খো স্পেরা জের বলোস পানা খো আলাগ আলাগ ওয়ার্ডস ফাস কল অফ শেজিন ইয়াং আনচি ওয়ার্কারিস খোয়া স্টোরি থ্রু ইয়ার রাইমস থ্রু খুই ল্যাঙ্গুয়েজ ইয়াং ইয়ার গেস ফাউন্ডেজ খুই খোয়া আলাগ আলাগ ওয়ার্ডস খুই ওয়েকেবলারি সা ফ্রুনি বাড়াই ছাচাজ ইন চোখলা ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট আ ছাচাজ ইন গান্তি দে্যা চোখলা খুয়াং কালচারাল ডেভেলপমেন্ট খোয়া গান্তি জান সাকে বারাং জেসে কিং আচাস পোশেন পাকুয়াডা পোশেন মাহ চানা গান্তি লোকাল জান সাক ডিসপ্লে বাদ ওদে স্টোলিকা খোয়া গান্তি জান সাকে বারাং গান্তি দুগজো লাংজো গান্তি কালচারি গুঞ্জা গুঞ্জো সাকে বারাং গান্তি ফুনলা ছুনচা না খুই দেমাক প্যাং অদুনি আসার ছানা খোয়া অদুন সাকাং লোপশাস ইন দু সং গান্তি প্রি স্কুলি অ্যাক্টিভিটি দে থ্রু this jesus through young as all-round development khuyang pura complete areas khomi koshish bad sirf kho sabak putsa malof shukpa baqi khui par sagai kang achas dihan tangman ngati physical song social song language song culture song odun gang meka ya this service pumin mang atang ayang service human nutrition and health education zari di service through ngantis nganti community ya nganti beneficiary sa nganti aman sa ga ngantis yang hago tangma koi zan ka ya koi sihati ka safai ka ki kho ga tok zra zan rik don mar goshin pregnancy time pe ga duna pregnant amala na pata yon chin de ra khal ja por goshin zare de yambo yambo koi nang pan lang antes hago tang cha ki antes rangi na me zer na ya bo me zer nang pregnancy time ব্যাং আগা চসলা খায়াল চাকচাজিন খোয়া খারজি ঠিক বাসে তাঁচা খোয়া টাইম টাইমিকা ভ্যাকসিন উন তাঁচু যা স্মান উন গা জার গোসায় না ওদুন গা চসমান রিক জার গোসিন জেরে ওদুন সিরি প্রেগনেন্ট আমাল আচ্ছা মাতাং মা খুঁই খাংমা পানলাং ওদি গাছে সাগুন দি সার্ভিস থ্রু তাং মাদিয়া জেসে কি দি সার্ভিস থ্রু গাছি হার আঙ্গনওয়াড়ি সেন্টার ইকা ওয়ার্কার না হেল্পারিস এক মাহিনে দো বার কমিউনিটি বেসড ইভেন্ট জেরে ইভেন্ট নিস মাল্লা খেমান মাল্লা ইভেন্ট প্রোগ্রাম নিস চোচা জিনে হার মাহিনে দুবার ওদি প্রোগ্রাম পেঁচি বাচ্চা জিন গান্তি দিয়া আমান প্রেগ খোপাং ইরিম আমান অরিজিন পাংখানি ওখানি আমান ইয়া গান্তি দিয়া আমান ই খাংমা পানাং খোঁই আমান খোঁই হাজব্যান্ড সাক গান্তি সেন্টারি কে খেউ সে খো হাগো তাঁচা জিন কি আনতিস গান্তি খ্যারি দু দুগে সোসাইটি প্রেগনেন্টি টাইম পে প্রেগনেন্সি টাইম পে না গান্তিস খেয়াল যা গান্দুক আমি খাস কর খেয়াল যা গান্দুক ইয়া খ্যারি পুজ লেকিন ডেলিভারি সো সের গিয়া পুনা গান্তিস উতনা যাক পা মিন্দুক আমি খেয়াল জিতনা গান্তিস প্রেগনেন্সি টাইম পে যাক পাতা কিউ লেকিন গান্তা লেকটেটিং আমি উতনা খেয়াল যাক পর গোসিন জিতনা গান্তিস খোপা নিরিম আমি জাগত কিউ কি খো ছে মাহিনা সুপা খোরা নিয়ামবো এম্বো ফ্রু খো সোচা জিন দে ফ্রুলাম গান্তে জান চিকমা না এক্সট্রা জান চিস্তের সে মিন সিরি ফ্রুলা আমি অরিজিন পিকা জাকচাই জিন ছে মাহিনা সুপা দে ফিলা গান্তিস ফ্রুই সিহাত পুয়াম্বো গান্তিস ওদি টাইম পিকা আমি সিহাত পিকা খেয়াল তাং খেয়াল জাকচা ইয়া ছে মাহিনা সুপা তো দি হাগুন সাংাচাস দি সার্ভিস থ্রু প্রোভাইড বা নিউট্রিশন অ্যান্ড হেলথ এডুকেশন স্টোলিকা দিস টোলিকা যারা আজ কমিউনিটি বেসড ইভেন্ট মাল লক্ষ্য হর মাহিনে দুবার ইয়া দু মিন মা ভিএস এস এন ডি মাল লক্ষ্যমত ভিলেজ হেলথ স্যানিটেশন অ্যান্ড নিউট্রিশন ডেজরে ওদি আচাস হেলথ ডিপার্টমেন্ট পানে আমি কোলাবরেট বাসে বাদ ইয়াদি প্রোগ্রাম পু মেডিকেল পাঙ্গি সেন্টার সাইকে ভিজিট লাইন সে খোঁজ হেল্পার ওয়ার্কার আশা দুন সাগাস কোঅপারেট বাসে খোঁই কলিব্রেশন ইকা খোঁ যেন হেলথ ইকা স্যানিটেশন সাফাই কা নিউট্রিশন ডে জেরে মাল লেখে সে উদুন ইকে আনতি ইউলপে আমান লা আতান লা ইয়া কমিউনিটি হাগো তাংমাত ইয়া দু দু মিন মা আছি আঙ্গনওয়াড়ি দেন আদি চকশরিয়া রুটিন পু জেসে কি মতো দশ বাজি কেনা স্টার্ট ছাচা দিন দু বাজি ছুকপা খোঁই ডিউটি নাম নেই হচ্ছেন হেল্পার ওয়ার্কারি মতো দাস কেনা দু বাজি ছুকপা খোঁজ সেন্টারি কা বেনিফিশিয়ারিন খেউ সে সাপ্লিমেন্টারি নিউট্রিশন না প্রি স্কুলি সার্ভিস পু প্রোভাইড বাচা দিন ইয়া কমিউনিটি বেসড ইভেন্ট বে জাগা অদুন সাকমাল লা খেউ সে না দু বাজির গিয়া পুনাচি বাচা দিন নি আঙ্গনওয়াড়ি ওয়ার্কার পু হোম ভিজিট লা ছাচা দিন হোম ভিজিট লা জানা গার ছাচা দিন গান্তি খোপা নিরিম আমেগ ইয়োত না ইয়া গান্তি ইলেকট্রিটিং আমেগ চোখ স্কে সে না অরিজিন তাঙানি ইয়োত খানি আমেগ ইয়া গান্তি চোখ স্কে সে ফ্রি গিয়োত ইয়া জিরো কানা ছেস মাহিনা সুপার ফ্রুন ওদুনি খাংমা সোসে ওয়ার্কার পুস খোঁ খাংমা খাংমা

দশ পঁয়ত্রিশ প্রোগ্রাম পিন আছে নমনি ফিলা মেড়ি মৈকা দিও আকাশবাণী কারগিলেন ওয়াসপো খাবারি চুনুক কাসাতা পুরগি খাবারুন লঙ্গিন মজাত